kawa ulang ngoi pangom tanu kuchu awung ngau lang jichang tama sidagi kawa khasunung awula ta pangom ku sidagi kawa ngoi ya kongam dagi ulang jicha pangom ngai dagi ka uwa ngoi ya thangamu dagi ngai ka fasi ta ka ku jela tamu ko ai ta ma ang ngoi ta ngal mang kim ku sidagi ichi che ku ka tamu ko ngal ni pangwa chukuna ও মাসিটাকে আখাশে নাকি চুকুনা কাজি মৌ তুলে পঙ্গা কুসিং তাকে আমন হুসিং আই কে চুকুনা কুইন হই দাকে আহং ঘিয়া গুলা কুসিং মনক মুকুইন হই দাকে হি কাকুইন থাম কুই তা পঙ্গা কানে উলু জি সে কাবাই আসিং জি জি কুই গা থাম কুই পঙ্গা আ তুং ইয়া ওয়া খাসুনে ওয়া তুই ইয়া খাসুনে কাজি মৌ তুলে পঙ্গা কানে উজি চিং কুসিং মাই তাকে কাবাই আকুয়ান না ও আকুয়া কুলা কুলম জুমা আসিং ওম জুমা তুতু তলা তরাম জুমা গুয়া দা তি ওয়া ক্লিনিক কাওয়াজিং লউতু লাগে পঙ্গা কানু বুঝি সে গুছিং কে আহং কমদা সিং আমানি ঘুসিং ওয়াচি কাইম তেন ছং গবলং নওয়া নঙ্গুই সাগুই সিগে মংগ মাসো তেন দুটং গবা ওলাং